0: 티슈 애고래. 아, 따, 곧, 네, 티, 꼬맹이, 씨, 가하. 와, 와, 대, 곰, 암기. 와, 아이, 마, 쪼야하. 누, 아, 나, 고고, 고, 따, 시, 떼브라, 마, 떼고, 샤, 히. 샤, 와, 꼬마, 떼, 따, 마, 떼, 따, 자, 쪼이, 오누, 야. 当在最后那样，给我阿个得的个，哎，胡哈巴公阿个，啊，人家是母的，我怀天呀，阿达侬阿达咪的达的，哇，到那个公的，阿达抓个着，哈巴是阿拉爹话个母的，咪阿个卡嘛的，哈巴母的侬也阿爸的我那，把阿姆好嘛的呀，我感觉恶的。ขามาอาตามูมูมูตัดเต็มขามาชุดตัวขามายาควาเต็มอุ้ยเฮ้ยตามมาข้าอยู่ดิมกล่าวมานู่นขามานาตาเฮียกูเจอกูอาบะเจอเลยขามาสิเกออาอีกูดาวสิตาองค์ค่ะอีกอาขามาว่าอีกูเบเรร่าตามเฮียกูกูยกูตานู่นขามาอาอาบะเจอกูรอขามาโม่เตจิกิตาคุณขามาตัวตานู่นอาตาขามาเกิดควาเต็มขามาเกออู้ว่าควาเต็มงาตั้งขามาขาดาสิเก้าเอกเชียกูอ๋อเฮ้ยที่อ่างอ๋อโมกับกลมกลมมาเตะกูด้วยตุ้ยดมโอกาใครดมโอกาอ๋อเกยตานานานานานานานอาเตะเตะตัวควาเต็มว่ากลมดูไม่อยากกูทำแต่ยาจะไม่อยากทำควาอันเชียกอาตาเกยขามาตาขายาติโนยามุเบเรร่าเหอที่นาตาเหกุยซะเวสิกเวเตกินเบเรร่าซะกุยเตนูนาอาบาสิจิเสกิโอวากวาโกขุยโกวาวายาติคยาระกอมเอฟะเฮกอันเคยเฮเบตอนจิมอัมอีกุมาวาอะกิโกโรอิโกตามาอิโกโกยะโฮโฮยะโกกุรุกะกะกะโกโรอิโกอิกะโฮโฮยะโกตานานานาอ๋อโดอินตาเอชินูอ๋อเกินอมตุนกิอาตามีไกวกุมีไกวกุมีไกวกุเอเกยาควาตาควานูอ้ามอ๋อมาฮีกุเชยเบเรรามาอ๋อมาเกี่ยวนูอ๋อฮัมเบเฮนาตาเก้าโกโครุตาติดใจกิโกโครุตาที่ออกมากิกว่ารักกุเทเรตามาอาเวฮียตาไกอ๋อไอมาเกยาควาดีกว่าเจ๊เจ๊เบต้าหัวเสียหุ่ยตาตาหุ่ยตาหนุ่ยโยวูอากาว่าดารามังกว่าใครกูตีใครอาตาอามาอีหัวขายาสวูอีกูกว่าอันนี้กูย้ายเตะว่าใครก็อาบุกอีหัวตาเอสิเกี่ยวกับกันหนุ่ยอากาอยากเข้ากูตีกูก็เลยมาข้ามาคิวตาเตะอาบัจจิอาตาอีกูจ ha iya kunu muda de kem a daba atameti geta aba je sakiate ye kiti sitebura aba gui o ti aka kunwa gobe eno jabere na ta ha ya kati je ti abe a ti hobe jadi ha kunwa kota ko si gui an ayo tre ha ka o jasim ka guye aki wa so mana ti u kwa mana ko ya no chati u wa u ku ho be to ya ti ku mo ti
1: na pa kon de ni ko ha
0: ta ha aki wa u ta na ko kya re ti wa ko ai ti da kwa sa na cha kwa mana u ya cha ti da da u ga ko ni a ba ko mi ta tu
1: i ga ta re a cha che u
0: i ko ya ite uu kui ko chasi aki oo ko toe ta huno cha ama anem cha che dom ki he ane cha a pa tom ko matama cha kui ve ta kwa ko cha kui ta huno aka miya ko tham no cha ya ko guya ko awa si nam khom ki ko huno cha beda te ko koro a cha yoro a kwa ka cha aji a cha sai si ki gui uu a ta kha อุยาติงเกชนะคุยตากุยตาคุยอยู่อากันกับเมียกูเมียกูเมียกูยานูมาคุยชาดิคุมไอตีอุตตามะขจัดเอรักุตันเว ya no he e go ha muuma u ka tse o ma tshede tine ma muuma ga bana tse u go go be re ra ka de tse u di a a a ta o ha ye go tshede ti hi ka tam e u go ya go ma ka tshe u a ta ka wa go ta kwa go muuma go a go sa u ta mengo ra ma tang u go ya te ba u ataka ngo ko ti tame tame tame u te ta khwate no a i ho ka tshuri hi ba re ka ata no ku ke ka o khoba go na guye ata u ko mno u ma ke tswa go tswa ma i ka ke ta be na e sim a nem khum tui man tui ko u ka na om tui wa si ko mo bo ka se kanwa go ita u wi ki ia go kama go ke ka una mo a te tui ti te u ia go ya ta te he ya mo a ma se jore go te te go go ita
1: a ko ma he de no
0: u a ka ya go ko ka te te e ko go be e a tui ga be de na mo ke e ka tsho ma go na u am ki ta go a ta te go go taba he tsa nna no ti u a bo tswa he ku ba bo tswa yo ga gwi go ya tsa u ki ta go no a ta ku ma ku ma ku ga bo ga a ke ngiri sha na khwate i se u se ka kam kam go ku ku e taba se u ka kam a ti tswere khwate tsa hi ti a ma be tsa tu si ke ti ma ani ku ti ki ha am sa tsa am sa e e ni ta ka ro a go bi e ko yo ko am ke a di be ga go nne u kwere go no ku u kwere ta kwere ta kwere ta kwere ta kwere ta ga no ku sa ga ti tse u ka ti a ta mi go u shi ka mo ga go o sa na go te u ma ka tu ka so na te go go ka ti go go bo yo ga re no ka ku di tshoi go ya go ita ga a e mo ka ti go ya pinire pinire do ma dona sa go ita go go tshuruma tshuruma tshuruma ke tene yo he tanga ka sim kum aha mo wa go ite ha ya be ke ya e yo he ya a mam na ta nya khata tsa ata ko tshuru a ko setin a ati o sa hi ko e ati ya si tobi na ma mam e la ba ka si tobi sa ku gwa ba ye ka tne ta wule ki ha si tobi dina ta si de o se u ka ti tobi e go a hi ha dwa ti tuwa ha de ke kya e khu ha se na tuwe ti o khu sa hi ka tsa ba de tlhongwa tsa mata thung we tshe re ka tlhongwa se nya na go ita kya e be ma yo si tu ke kya e khu dwa ma ta khu ye ye a ta a ti tuwa da wa go be ha de tu a ta ha ya gwa ba he nya wuri e a ka ba kya ke ta ma si ya ko tuwe a tsi yo ka yo ta mi ya go gwa ba ka ta ku no ha a ta tsho ro ko te ko tha ki a ti wo ha ve ta tsa te ko te ha ka go be te ku da mai ka to ta kha be te to tsi yo a ta ya ya a ke tu bi na ko tsi yo a ta hi ya gwa ba a ke tsi yo a ya khwa ya khwa yo ha a ta go te ko do no do ba cha kya e ta khwe tse khai ba ha pe khai ko kya e ko ma a de khere tsa kya e ko tu yo sima tu bo na go se ta go ka ka u ta tan ko mo no da o ma ti e ko da wa ti ti ya a ga ga he ka u ti ti ni si ko ngam da wa te kit u bi te no ya ga ba du wo ku ti no a ke cha ma se i ya ko ku ko ti ti ta go a ti ko ma ko khari na ti o ga a wa ga
2: da komse ta khana qana ko te no kuruma sawe ti shara ko inde tangare kare kuruma sawe no am kurum ki ko go matlo go no kwa mana se go ona na go no poto ta kom u ya ni ntwa ntwa an kai un pere kare a ko ho shwa qana tota to a ui no qana a ta go no kharo e te ga tsama se ya go tsana go ta go no thuwa go no ga ta go dan a se no khomo Nkinqono sho aha mnu wako sho watike ngwenu koroho aha msho tete kwa ukwama na tona jiunu kwe makho wati aka tona tarako tava aha mkoho manatare teko wa govere tok odi tomu watebe mtuwe kwe mtuya kutuwe kutako yima teko korota oma Nimna kurikara kwata amko. Uwe sin wana yanu nzwai ataha. Takuno kana sikwe kwa kwata. Tohare mba mba itakitwa ho. Mba mba ya di, dibira yeki ti to mahu ya ate mungwa ti. Mahu ya asiku do nino ya iku. Unko ya chwe chwe nzwa iku. Magito mungwa ti. I, taba ikwe miku. Ya. Tako ma ataka guyahuko yakate. Yahu yokiri na kuno ataka mbae mtuwa madoni yokiri nukha mpoto mkama yaiko. Ay kwe, tuwa nafaki kosa ini, sewu kita, ama tuwa tunko ma, toku anto kan ambe. Tuwa na kuma kuno kama ataka, kama ataka taka kana tinka. Si aten kwe kwa kwate, imtako, bye bye siki, te gwi na, sinu gwehe ngako. Si aten gwehe, kiabe hek ngako iti, kiabe aka. Kain am akwara, tako no, hana, nga, am ya kwa itama. Daba, oka cha tantwe ko, te wo tonuna, indima, aka toive, cha aka wara nako, ka, dwarate, toive sakam. Ata kwarai. Ebu, segwe. Kwa tia kwa ya kwa. I, taba ata hei e kai kwa sa. Chani kwa kwara. Ta kwa mkicha kwara na kuno. Ama ti kwa kwa kuno cha ti kago manum. Ti ocha kwa kwa kwa kwa. Ata kwa kwa kwa kwa. Ta kwarai. Mba mba mtoma. Wenu. Ta kwa nga mba taba. Nta kwa ta akuru ko ya guko ki ya ma o ya ko ya to cham kyari anta khara ko tona ko yakhare na ko no si yi mata ko mo kom sa na ka ma kwera ko yibe tame ya cham kom tame asino koma ko tame ma koma ko ne ya no ta am sha kam kinin ja ta ko no e kain ja kama ni chika ta ko ta ko no tsini kyari Pangomunene, kato kam, ata mene yano dia. Ata kahite, sinu gwinu ngako. Tue, sinu kwa se, kat unwe. Ata kahite, kasi atemu. Kasi uche kahe guya teni yako, kanta kakona ngako. Takwa tenu, aka uya ikomanta ampu. Iya kwata kema tem twa. Aka haya kawe kwa ama kai ikotiko ya iya ikotiko ntaka. Woyo to saka matweko. Saka tweko atawa chahinya kukwa himbe oka kwe. Nta ngungu te oka nta. Siwe amtaka siya tenu ho iya kwate. Takuno tia nya tungu kara kwa wate tini ii. Tawa kwara masika kwara tote ngako kanfu nkiare kwara maata ngako kanfu kwata sena tawa yama kuchanga waka hinya kwa tino kaiko matatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatatat dibe ntaga abe kwara tete jambara na nya kwa tete ka go to kungwe ngoli makwara tatu makwara kwara no ga mtswa maka ataga kai go manitsa ga go ta go nya ma kwa tete bye ni kwaterere bye muyero ono kwa te marimbe hiye karinjang nde karinjang hoy karinjang dame kun ta kha khai ma tsai go ma tsani ne mo nwa kha tswa tswa ga nya go khai go ti go nta kha dabai go a khai ana kwara kwara tseng ka sika kwara to ngati ka go na tsa ngama to tsa hi ma ki go mhambe ta kha nduru ma nyama go atene ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka ka taba ne tate ma karinjang na ta koma chimba mbambambambambani kwaterere mbambai muyero one kwate marimbo kwaterere nunwe mkoma chua kwa tewele karinde kusete uwa teko tunwa minyako mbae mbae si tunwa minyako kamate ama kami koma hambe hii koma kwa nchaha chua chua chua chua chua chua chua tine nchaha kunka glowa kota kota hako mglowa kota kota hako mglowa kwa hambe tingwa kana nduruwe aka yate ntako ma ataka go yate tako nungwali ma Tabanya, Tabanya, Taban Kuma, Yan Cococo. Tabanya, Tabanya, and like a Mayan Cococo. Tabanya, Tabanya, he's a cow, Tamayako, Cococo. Tabanya, Tabanya, Tama Gawan, Rangu, Turu, a Guyacotanaco taco, much Uru, Turukat. Tama Onanaco, and by Pangomini, Katoka, and Pangomini, Taco, Mayako, Tama Yatin. Kanang jat na kanang umat am yeah kaya ang god oh hindi na yung matig ng god kaya di maeta kaya ang kom at ang yaya di ang wakariat matito mangay nyo
1: okay kama uno hamgiu mayan yun kuy uno kama no un ta kama umat kasi no biye at umat biye hamgiu masik umat na kap yah Beye a ramakuwa kwa ha. Si ko tsai ko tiko ona sha. No beye a rita kwa mana kwe. Tsai sha. Beye a a tere vayen te a kuya kam di guwa a ki kam ta beye a si kongita. Ta kono si kongha di nuka ku ti gwa do ku ko tiko ona. Kana kwa ona a kana kwa ona. Gabaguku, Gabaguku, King Amku, King Am. Hey, hey, my dear, go a hacking am, please. Ah, go a hacking am a gobe. How has it on a goa? Well, and green green a quatama cushion in the carona. The hat on a cocoon, come in a cream, hachi, cocoon. A goo on a cushion. At the hat on a cocoon, in a cream, a cheek, cocoon. Come the notion, a cheek, and the gang come and get what and day. Dear, do dear, come on, take care of come. Gui gui, kam la te vete gui na ki kam. Kama ku kumwi chika. Nungsi na kwa tako kam kam a kam kam. He te a kam kam a tinte tuwe. Kya ku kume na dosa kabe na kwa khani kum kwa kwa yi khuri. Taka haa ya kha kai masi ti ngam piye. Taka ku kai masi ya ku kum kwa hui putu ta kwa ka. Ndwa ku kwa tiku am kwa witi ma. Twa nam dam a kui. Ah, tem daman de tu kunyate. Kunyate we kunyate we go to we. Take over the mate a kunyate. Go with kuma. Ah, ah, take a kunyate. Jamako, jamako, tako, tua machine to put cream of borrow at the cream. De tu yada moon cream of borrow at it. Tak on a jam no ham, very hard. Am de conum cream. Ataka. Tua macham the yan cream of borrow at it. Dia itu yang namu, ah tuah mewah, ini tuah gam kita yang nak kau namu eh. Ya aku mahu nak terima boru atau tak pun, hukum aku bila tak ada tanah kau beli, ah tak ada aku nongkia. Beli ahinya hekai angin tuh isi dia, tak awak tip cuit cuit tom.
2: Tapi no ham beli masih ada no, ada aku ahim ah, si ada no je senakade am am at nungkom. Nahoku do ah nahoku ste baba masia tahoku aka iako uye ayate tahoto aki he enge utso ayata ai ete
1: do
2: uko tiko kasi ka ayate aki guiko se ku kate mana aho jitundo usa aho jinto ko se ko ro khaten tan ase ko aro khat ase han ko matana gveri Money and market them, Quaya Macadi Abbey, Tahu, you two, Tanatino. Havana, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom,
3: boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, boom, Xga FM 107.2.